0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।

শ্রোতা বন্ধু, আজি জুন মাস ছ তারিখ। শ্রোতা বন্ধু মানে আপনার তো জানান্তি, ইতিহাস আমাকে অনেক শিক্ষা দিয়ে থাকে। সময়ের স্রোতরে পছকু ফেরি জাঁবা আজর দিনের ঘটিবা কিছু উল্লেখনীয় ঘটনা বিষয়ে। আজ জুন মাস ছ তারিখ ইতিহাসের আজর দিনটি বিশেষ ভাবে স্মরণীয়। 1944 মসিহার আজর দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধর এক ঐতিহাসিক অধ্যায় রচনা হয়েছিল। মিত্র শক্তির সৈন্যবাহিনী ফ্রান্সর নরমান্ডি উপকূলের অবতরণ করেছিল। এই অভিযান দি ডে নামে পরিচিত এবং যুদ্ধর গতিপথ পরিবর্তনের এক মাইলখুণ্ট ভাবে সাব্যস্ত হয়েছিল। 1844 মসিহা আজর দিনে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল YMCA বা ইয়ং মেন্স ক্রিশ্চিয়ান আসোসিয়েসন, যুব সমাজের সামাজিক ও নৈতিক বিকাশ লক্ষ্যে গঠন করা যাই সংস্থা আজ বিশ্বর অনেক দেশক ছুঁইপারি আর্য করছে। 1933 মসিহা আজর দিনে আমেরিকার বিশ্বর প্রথম ড্রাইভ ইন সিনেমা হল আরম্ভ হয়েছিল, যেঠার দর্শক মানে নিজ গাড়ি বসি চলচ্চিত্র উপভোগ করুলে। যদি আমি জন্মদিন কথা দেখিবা, সেই প্রসঙ্গে আজর দিনে জন্ম হয়েছিল ভারতীয় চলচ্চিত্র জগত জন প্রখ্যাত অভিনেতা ও সমাজসেবী সুনীল দত্ত। তাঁর অভিনয় এবং মানব সেবা সে আজ স্মরণীয়। তবে শ্রোতা বন্ধু, ইতিহাস আমাকে অতীতর কথা কুহে না, বরং ভবিষ্যৎ দিগদর্শন ইতিহাস আমাকে শিখায় প্রত্যেক দিন কিছু নূয় সৃষ্টি করিবার সুযোগ। তেমন আসন্তু আজর দিনটিকে সকারাৎমক চিন্তা, নিষ্ঠা ও উৎসাহর সহ আরম্ভ করিবা। জগন্নাথ আমার আরাধ্য দেবতা, তাঙ্ক পাদপদ্মরে প্রণিপাত জনাই আরম্ভ করিবা আজর দিন। আজর দিনটি আপনমানঙ্ক পাই মঙ্গলময় হেউ। এতিসহ সুপ্রভাত পুরি এইটি শেষ করুছু। কার্যক্রম আপনার শুণুচার প্রচারিত হেউছি ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগাহার্টজ যোগে। কিছু সময় মধ্যে শ্রোতা বন্ধু আপনার শুনেপারে সমাচার প্রভাত, পরে পরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রর।

0: যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী পিন নম্বর 752001
1: আউ তা সহ আপন মানক মূল্যবান মতামত এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জানাইবা পাই আমো ফোন নম্বরটি হেউছি 9437037892
0: আকাশবাণী ও যুববাণীর প্রত্যেকটি কার্যক্রম আপনার ফোন মাধ্যমে লাইভ শুনিবা পাই এবে হে ডাউনলোড করে নিয়ন্তু নিউজ অন এআইআর অ্যাপ
1: তেবে আজি পাই বিদায় নেউছু আমি আপনার যুবসাথী মু বিষ্ণুপ্রিয়া
0: আ মু অঙ্কিতা
1: রহুছু
0: নমস্কার জয় ভারত।

তবে শ্রোতা বন্ধু, আশা করছু আজির কার্যক্রমটি আপনার বেশ ভাল লাগিছে। তবে কার্যক্রমটি কিপর লাগিছে সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে চিঠি মাধ্যমে জনাইবাকু বিলকুল বি ভুলিবেনি। তবে আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হচ্ছে।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর বর্তমান প্রচার করুছু ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম। প্রথম আধুনিক গীতটি রয়েছে পমি এবং কুমার বাপীঙ্ক মিলিত কণ্ঠে, পঞ্চানন নায়ক গীত রচনা এবং গগন বিহারীঙ্ক সঙ্গীত সংযোজনার।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করুছু ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রমে বর্তমান শুনে নেওয়া গীতটি ক্রিমিনাল ওড়িয়া কথাচিত্রর কুমার বাপি এবং পমিলা জেনক মিলিত কণ্ঠে নিজামকর অন্যতম গীত রচনার দীপক কুমার সঙ্গীত সংযোজনায়।

শ্রোতা বন্ধু আপনার শুণুচার ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম কার্যক্রমর শেষ গীতটি রয়েছে প্রেমী কথাচিত্রর কুমার বাপি কণ্ঠে গীতরচনা রয়েছে অরুণ মন্ত্রী সঙ্গীত সংযোজনায় মনমথ মিশ্র।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ এইখানে সমাপ্ত করুছু ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর, প্রসারণ হেউছি 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সম্বাদ প্রচার করিব আকাশবাণী কটক কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

0: একদিনিয়া টি টোয়েন্টি দল আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব স্থানে শ্রেয়স আয়রঙ্ দলর অধিনায়ক ভাবে মনোনীত করা যাইছে। তিলক বর্মা উপ অধিনায়ক হয়েছেন। প্রথমথর পাইঁ দলরে বৈভব সূর্যবংশী সামিল করা যাইছে। চলিত আইপিএল সিরিজে সূর্যবংশী চমৎকার প্রদর্শন আধারে তাঁকু দলরে সামিল করা যাইথিবা বোর্ড পক্ষরু কুহাযাইছে। দলরে দ্রুত বোলর প্রিন্স যাদবকু মধ্য সামিল করা যাইছে। মুম্বাইর বিসিসিআই মুখ্যালয়ঠারে এ সম্পর্কিত ঘোষণা করা যাইছে। মুখ্য সংবাদগুলিক পুনিথরে। নয়াদিল্লিরে প্রধানমন্ত্রীঙ্ক অধ্যক্ষতায় অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদ বৈঠক অনুষ্ঠিত। অর্থনৈতিক রূপান্তরণ এবং দীর্ঘকালীন বিকাশ যাত্রাকে প্রাথমিকতা প্রদান। যুববর্গ দেশের সবুঠার বড় শক্তি এবং বিকশিত ভারত স্বপ্ন সাকার করিবারে সেমানে প্রমুখ ভূমিকা গ্রহণ করিবে বলে কহিলে যুব ব্যাপার ও ক্রীড়ামন্ত্রী। বজারের অধিক স্বচ্ছতা এবং সমানতা আনিবা লক্ষ্য নিয়ে প্রচলন করাগলা খাইবা তেল পাই মানক প্যাক আকার এবং 18 বর্ষর কম পুরুষবর্গ হকি এশিয় কপ 2026 টাইটল হাসল কলা ভারত। শুভেচ্ছা জনাইলে প্রধানমন্ত্রী। সংবাদ শেষ হলা।
1: আকাশবাণী কটক জেলা হালচাল রাজি শুনন্তু কেন্দুঝর জেলা সম্পর্কে।
2: সুদূররু সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষর প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচাল শুণন্তু কেন্দুঝর জিলা সম্পর্কে। তথ্য দিয়েছেন আম কেন্দুঝর সংবাদদাতা মানস রঞ্জন ত্রিপাঠী ও উপস্থাপনার সুচিস্মিতা সাহু। কেন্দুঝরের জিলাস্তরীয় মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা যোগদে 38 জন নবদম্পতি আশীর্বাদ প্রদান করে। আর্থিক দৃষ্টি দুর্বল পরিবারক বিবাহ জনিত বোঝ হ্রাস মহিলাঙ্ক সামাজিক সুরক্ষা ও যৌতুক প্রথা নিরাকরণ দিগরে এই যোজনা সহায়ক হেউথিবা সে কহিথিলে। যোজনা অনুসারে প্রত্যেক কন্যাঙ্ক ব্যাঙ্ক খাতারে 45,000 টাকা জমা করা যাবে বলে সে কহিথিলে।
3: আমি 38 জোড়াঙ্ক বাহাগর আজ সম্পন্ন কলু। একু মিশাই সারা রাজ্যরে আমি 1300 নয়া দম্পতিঙ্কর বাহাগর করাইলু। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা গোটে যৌতুক বিরোধী সমানতা সহিত এক প্রোৎসাহন, বিধবা বিবাহ পাই বি এক প্রোৎসাহন। আমি মহিলাঙ্কর স্থিতি অবস্থিতি এবং মহিলা মানে পরিবার ঝিও মানে পরিবার বোঝ নুহতি আকু অনুভব করি রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি নেতৃত্বে আরম্ভ হয়েছে এ যোজনা এক ক্রান্তিকারী যোজনার রূপ নিয়েছে এবং এই বিবাহিত করে দম্পতি আমি আর্থিক এ বাহাঘর পাই সপোর্ট সহিত ম্যারেজ সার্টিফিকেট লিগাল প্রমাণপত্র বি দেবু। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার যোড়ি হয়েছে সমস্ত দম্পতি তাঁক ভবিষ্যৎ উজ্জ্বল হো ইয়া হি আমি প্রার্থনা করুছু এবং আশীর্বাদ করিবা পাই এটি আসছু। বিকাশ করিবা, উন্নয়নমূলক কাম করিবা সে কামর অলগা আনন্দ আউ ইয়ে গোটে ঐশ্বরিক বা নৈসর্গিক খুশি কি আমি বি বাহাঘর করাই পারুছু, বাহাঘরে সামিল হয়ে পারুছু, সমাজরে যেটা হজি যাচ্ছি তাকে সরকার বি সাউন্টি আনি পারুছি এপাই আমি বহুত খুশি।
2: ওড়িশা রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ তত্ত্বাবধানে কেন্দুঝরের রাজ্যব্যাপী শিশু শ্রম নিবারণ অভিযানের শুভারম্ভ হয়েছে। শ্রমমন্ত্রী গণেশরাম সিং খুন্টিয়া কহিছেন শিশু শ্রম কেবল আইনগত উল্লঙ্ঘন নুহে, এহা এক সামাজিক অন্যায়। শিশু মানুষ শিক্ষা ব্যবস্থা ফেরাই আনিবা ও পুনর্বাস পাই সরকার প্রতিবদ্ধ বলে সে কহিছিলে। আয়োগের অধ্যক্ষ ববিতা পাত্র সমস্ত অংশীদারকু মিলিত প্রয়াস পাই আহ্বান করেছিলেন। আসন্তা মৌসুমী ঋতুকু দৃষ্টিরে রাখি জেলা প্রাকৃতিক বিপর্যয় পরিচালনা কমিটি বৈঠক জেলাপাল মিশাল সিং অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য বন্যা স্থিতির মোকাবিলা, নদীবন্ধ সুদৃঢ়ীকরণ, ড্রেনেজ ব্যবস্থা সফা রাখা এবং জুন 1 অক্টোবর 15 তারিখ পর্যন্ত 24 ঘণ্টা কন্ট্রোল রুম কার্যক্ষম রাখা উপরে গুরুত্ব দিয়াছে। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা কেন্দুঝর গস্ত অবসরের জেলার বিভিন্ন বিকাশমূলক প্রকল্প ও জনকল্যাণকারী যোজনাগুলির অগ্রগতি সমীক্ষা করেছেন। অঙ্গনবাড়ি ভিত্তিভূমি, সুভদ্রা যোজনা, শিশু পোষণ, মিশন শক্তি সামর্থ্য, শক্তি সদন এবং বাল্য বিবাহ নিরাকরণ সম্পর্কিত কার্যক্রমর স্থিতি সে সমীক্ষা করে। কেন্দুঝরের জেলাস্তরীয় বিশ্ব রেডক্রস দিবস পালন অবসরের স্বেচ্ছাসেবী মানুষ সম্মানিত করা এবং জেলা কারাগারে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা। ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন 2026 সম্পর্কে

0: পরবর্তী কার্যক্রম বনানী।
1: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা। এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা, সোলার স্থাপন করিবা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা। সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু। নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 138,000 টঙ্কা পর্যন্ত সবসিডি পাআন্তু।
2: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ୍ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছি তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুচার হিন্দী কথাচিত্র গীতর কার্যক্রম কার্যক্রমর শেষ গীতটি রয়েছে হিন্দী কথাচিত্র খটা মিঠারু কেকে এবং সুনিধি চৌহান মিলিত কণ্ঠে গীত রচনা রয়েছে ইরশাদ কামিলকর এবং সঙ্গীত সংযোজনায় প্রীতম।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউচি 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র।

শ্রোতা বন্ধু, শ্রীজগন্নাথ ভজন কার্যক্রমর পরবর্তী ভজনটি রয়েছে অলেখচন্দ্র বিশ্বাল গীত রচনার অরবিন্দ মুদুলি কণ্ঠে।

শ্রোতা বন্ধু আপনার শুনে শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী ভজনটি রয়েছে ইরা মহান্তি কণ্ঠে ডক্টর নির্মল নায়ক গীতরচনা এবং অভিজিৎ মজুমদার সঙ্গীত সংযোজনার।

শ্রোতা বন্ধু আপনার শুণুছেন শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম কার্যক্রম প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে আমার কার্যক্রমের বর্তমান শুনে নিয়ন্তু ভজনটি শান্তিলতা বারিক কণ্ঠে প্রফুল্ল করঙ্ক গীত রচনা তাঙ্ক নিজস্ব সঙ্গীত সঞ্চোজনার

শ্রোতা বন্ধু, এই শেষ ভজনটি সহিত এইখানে সমাপ্ত করুছু আজির শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম হিন্দি সম্বাদ, পরপরে ইংরাজি সম্বাদ প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।